বৈশাই তু বিস্তর্চা কান্দ তাই সরমীয় আমার মিও দো বৈশাই তু বিস্তর্চার কান্দ।